0: This is Akashwani. Time for a weekly program, Our Guest. I hand over the mic to the show host, Nitish Arora, for the same.
1: Today's World Chess Day.
2: Shangbad.
3: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আজ, চলবে 13 আগস্ট পর্যন্ত। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সংস্থা এনআইএ ধাঁচে পশ্চিমবঙ্গে এসআইএ গঠনের প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চিসিনাউতে মলডোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। মধ্যপ্রদেশ মন্ত্রিসভা অভিন্ন দেওয়ানি বিধি বিলে ছাড়পত্র দিয়েছে। জম্মু কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে হড়পা বান ও ভূমিধসে অন্তত 11 জনের মৃত্যু। আর্জেন্টিনাকে 1-0 হারিয়ে স্পেন ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত সংবাদে। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। আজ লোকসভায় সুপ্রিম কোর্ট বিচারপতি সংখ্যা সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে। অন্যদিকে রাজ্যসভায় আজ আলোচনার জন্য উঠছে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল 2026। এই বিলগুলি ছাড়াও এবারের বাদল অধিবেশনে জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল এবং ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল নিয়েও আলোচনা হওয়ার কথা। বাদল অধিবেশনের প্রাক্কালে গতকাল সংসদে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি সাংসদ এই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার সংসদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধীদের সহযোগিতা চেয়েছে।
4: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से

0: करें, इसमें सब लोग योगदान करें।
1: পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে। প্রাথমিক সূচি অনুযায়ী আজ স্বাস্থ্য, পরিবার কল্যাণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পরিবহন দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। এদিকে বিহার বিধানসভার 5 দিনব্যাপী বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। আগামী 24 জুলাই পর্যন্ত এই অধিবেশন চলবে। এতে মোট 5টি বৈঠক হওয়ার কথা। বিহার নগর উন্নয়ন বিল সহ মোট 13টি বিল এবারের অধিবেশনে পেশ করার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে এক পর্যালোচনা বৈঠক হয়েছে। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাব দেন বলে জানা গেছে। পাশাপাশি নারী সুরক্ষার বিষয়টি জোরদার করতে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশের আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা এবং সংস্কৃতির ভিত্তি। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে গতকাল তিনি বলেন, ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে।
2: ভাষা শব্দ সে বনতি হে, শব্দ ভাব সে উৎপন্ন হতা হে, আর ভাষা সে সংস্কৃতি বনতি হে, সংস্কৃতি কি অভিব্যক্তি হতি হে। জব তক হমারি আনি ওয়ালি পিঢ়িয়া মেরে সামনে বেঠে হুয়ে বিদ্যার্থী বচ্চে এই যাত্রা কো নহি জানেঙ্গে, তব তক ইস দেশ কা সাংস্কৃতিক পুনরুদ্ধার হই নেই স্যার।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চিসিনাউতে মলডোভার রাষ্ট্রপতি মায়া সান্দুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি মুর্মু মলডোভার পার্লামেন্টের স্পিকার ইগোর রোসুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। মলডোভা ভারত পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। পাশাপাশি তিনি একটি ব্যবসায়িক ফোরামেও ভাষণ দেবেন। রাষ্ট্রপতি মুর্মু প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি মলডোভা সফর করছেন। মধ্যপ্রদেশ মন্ত্রিসভা রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি সব সম্প্রদায়ের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করবে। এই বিধি নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবে না বলেও তিনি জানান। তবে আদিবাসী সম্প্রদায়কে এই আইনের বাইরে রাখা হচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রেক্ষিতে নতুন দিল্লিতে কোনো প্রতিবাদ বিক্ষোভ করার অনুমতি দেওয়া যাবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা সংশ্লিষ্ট এলাকায় কার্যকর হওয়ায় যন্তর্মন্তর ছাড়া অন্য কোথাও বিক্ষোভ বা মিছিল করা যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে 2 সীমান্তবর্তী জেলা রাজৌরি ও পুঞ্চের প্রবল বর্ষণের ফলে হড়পা বান ও ভূমিধসে 11 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও 8। বিভিন্ন সংস্থা যৌথ ত্রাণ ও উদ্ধার কাজের ফলে শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ভারী বৃষ্টির জেরে ভূমিধসের ফলে পুঞ্চ জেলার অধিকাংশ এলাকা এবং রাজৌরির অর্ধেক অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুঞ্চের সুরানকোট এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেখানে বাড়ি ধসে পড়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। পুরো জেলায় এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন 6 জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন। তিনি কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। অসমে গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের উত্তরের 8 জেলা ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেউ, তিনসুকিয়া, লখিমপুর, শিবসাগর, উদালগুড়ি এবং জোড়হাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যের 298টি গ্রামের 97,199 জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রভাবিত জেলাগুলিতে মোট 3,874.84 হেক্টর কৃষিজমি জলমগ্ন। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কবার্তা জারি করেছে। এছাড়া আগামী 2 দিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ভারী

বৃষ্টির সম্ভাবনা। ফ্রান্সের ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর ফ্রেজুসের কাছাকাছি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। খরার পাশাপাশি তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে ইতোমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গায়ানা উপকূলের কাছে ভয়াবহ নৌকডুবির ঘটনায় এখনও পর্যন্ত 67 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাজধানী জর্জটাউন থেকে রওনা দেওয়ার পর এমভি বারিমা নামের ওই লঞ্চটি উল্টে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 15 শিশু রয়েছে। এবার খেলার খবর।

0: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। গতরাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে তারা 1-0 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেরান তোরেস গোল করেছেন। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। একটি প্রতিবেদন,
1: রোনাল্ডো নেইমারের পর 2026 বিশ্বকাপ খালি হাতে ফেরালো মেসিকো। গতবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে পর্যদস্ত করে হারালো স্পেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি মাঠে উপস্থিত থাকলেও ফাইনালে তার কার্যকরী ভূমিকা নিতে দেয়নি স্পেনের টোটাল ফুটবল। পরপর দুবার বিশ্বকাপ জেতার সম্মান হাতছাড়া হওয়ায় চোখের জলে মাঠ ছাড়তে হয়েছে এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার মেসিকে। তবে মাঠ থেকে বেরোবার আগে স্পেনের 19 বছরের বিস্ময় ফুটবলার ইয়ামালকে মেসির আলিঙ্গন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফাইনালের শুরু থেকেই ম্যাচের রাশ ছিল স্পেনের হাতে। একঝাঁক তরুণ তুর্কির সমন্বয়ে গঠিত স্পেন প্রতিপক্ষ আর্জেন্টিনার মেসি সহ মাঝমাঠকে অকেজো করে দেয়। স্পেন একাধিক গোলের সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের বিশ্বস্ত হাত বারবার দলের পতন রোধ করেছে। অবশেষে অতিরিক্ত সময় ফেরান তোরেসের গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়। 16 বছর পর ফের স্পেন বিশ্ব সেরা। ইউরোপিয়ান কাপ জয়ের পর বিশ্ব সেরার স্বীকৃতি, অন্যদিকে টানা দুবার বিশ্বজয়ের স্বপ্ন মাঠে রেখেই চোখের জলে বিদায় নিল আর্জেন্টিনা।
2: অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: একটি সংশোধনী, সকাল 7:25 জাতীয় সংবাদে বিশ্বকাপ ফুটবলের খবরে ভুলবশত ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে বলা হয়। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আজ, চলবে 13 আগস্ট পর্যন্ত। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চিসিনাউতে মলডোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। মধ্যপ্রদেশ মন্ত্রিসভা অভিন্ন দেওয়ানি বিধি বিলে ছাড়পত্র দিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: यो आकाशवाणी हो, समाचार उषा किरणबाट सुन्नुहोस्। केन्द्रीय गृह तथा सहकारी मन्त्री अमित शाहले स्वतन्त्रता आन्दोलन, धर्म र साहित्य लगायत सबै क्षेत्रहरूमा बंगालको समृद्ध योगदानलाई सम्झनुहुँदै पश्चिम बंगालको तत्कालीन सरकारले राज्यको सम्पदालाई ध्वस्त पारेको बताउनुभयो। उहाँले भन्नुभयो, भारतीय जनता पार्टीले बंगाललाई फेरि महान बनाउने कुरामा जोर दिइरहेको छ। हिजो कोलकाताको विश्व बंगला कन्वेन्सन सेन्टरबाट श्री अमित शाहले पश्चिम बंगालको हाउडा जिल्लाको शंकराइनमा अमूल बंगला डेरीको भर्चुअल रूपमा शिलान्यास गर्नुभयो। यो विश्वको सबैभन्दा ठूलो दही बनाउने सुविधा हो। श्री शाहले सहकारी उत्पादनहरू खरिद गरेर मानिसहरूले किसानहरूको सशक्तिकरणमा योगदान पुर्याउन सक्ने बताउनुभयो। उहाँले पश्चिम बंगालका विभिन्न सहकारी संस्थाहरूलाई प्रमाणपत्र वितरण गर्नुभयो र 9 जिल्लाहरूमा 1400 मेट्रिक टन क्षमता भएका 14 गोदामहरूको भर्चुअल रूपमा शिलान्यास गर्नुभयो। उहाँले राष्ट्रिय कृषि विकास योजना आरकेबीवाई अन्तर्गत कुचबिहार र दक्षिण 24 परगना जिल्लाहरूमा प्रत्येक 100 मेट्रिक टन क्षमता भएका 2 गोदामहरूको पनि उद्घाटन गर्नुभयो। उहाँले WBERCS नामक सहकारी पोर्टलको पनि शुभारम्भ गर्नुभयो। भारतीय जनता पार्टीको मण्डल 11 अनि 12 संयुक्त आयोजनामा पण्डित दीनदयाल उपाध्याय प्रशिक्षण खरसाङको नयाँ बजारस्थित सामुदायिक भवनमा सम्पन्न भएको छ। उक्त कार्यक्रममा दार्जीलिङ जिल्ला उपाध्यक्ष आरबी लामा, जिल्ला सचिव निरज थापा, जिल्ला सामाजिक सञ्जाल प्रभारी चन्दन प्रसाद, जिल्ला युवा सशक्ति

0: हस्त श्रोता साथीहरू, स्वरमाधुरी कार्यक्रम आधुनिक गीतहरूको प्रस्तुति अहिलेलाई यति नै। अघिल्लो क्रममा अब समय भइसकेको छ बंगला संगीतको कार्यक्रममा एक रूपक रविन्द्रनाथ ओ काजी नजरुल विषयमा।
1: रविन्द्रनाथ ও নজরুল দুজনে দুই সুদূরবর্তী প্রায় বিপরীত মেরুর মানুষ, সামাজিক ও মানসিক দুরকম অবস্থানে। একজন বিপুল ঐশ্বর্যশালী আর অভিজাত পরিবারের সন্তান, উত্তরাধিকার সূত্রে আর নিজের অর্জনে যিনি সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, স্বীকৃতি, সম্মান সবই লাভ করেছেন, যদিও তাঁর কাছ থেকেও পরিবার, সমাজ, দেশের প্রাপ্তিও কম নয়। তার বিপুল প্রতিভা ও প্রতিষ্ঠা, সহস্র ভক্ত, তাঁর কীর্তির মধ্যে তাঁর সুদৃঢ় সুনিশ্চিত অবস্থান, এই পর্যায়ে তাঁর সত্তা স্থিতধি, তাঁর শান্তি সুমহান, তাঁর সহিষ্ণুতা অন্তহীন।
2: আর অপরজন বর্ধমানের চুরুলিয়া নামে এক অখ্যাত গ্রামের এক দরিদ্র সংখ্যালঘু মুসলমান ঘরের সন্তান, উচ্ছ্বসিত, উদ্দাম, স্বতঃস্ফূর্ত, খেয়ালের তাড়নাতে সদা দিকভ্রষ্ট, সম্বলের মধ্যে প্রথমজনের মতোই বিপুল সৃষ্টি প্রতিভা, দুজনেরই প্রাতিষ্ঠানিক শিক্ষার অসম্পূর্ণতা যা প্রাতিষ্ঠানিক শিক্ষাকেই লজ্জিত ও নিরর্থক করে তোলে, বুঝিয়ে দেয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিভার জন্ম দেয় না, তার উৎস অন্য কোথাও, অন্য কোনো খানে। দুজন দুটি ভিন্ন সৌরজগতের নক্ষত্র হওয়া সত্ত্বেও কিভাবে যেন একজন আর একজনের জীবনবৃত্তের মধ্যে এসে পড়লেন, তার কারণ দ্বিতীয়জনও হয়ে উঠলেন বাংলা ভাষার অন্যতম কবি ও সঙ্গীতকার।
3: নিক্তিমেপে এই দুই মহান কবি লেখকের তুলনা এক মহা নির্বোধ অনুশীলন। সাহিত্যে সকলকেই চাই, রবীন্দ্রনাথকে তো চাই, কিন্তু নজরুলকেও তীব্রভাবেই চাই। সবাই রবীন্দ্রনাথের মতো হলে বাংলা সাহিত্য বড় ক্লান্তিকর হয়ে উঠত। সাহিত্যে চাই ভিন্নতা, আর নজরুলের মতো অমন প্রবল ভিন্নতা কে

0: রবীন্দ্রনাথের চেয়ে 38 বছরের ছোট নজরুল। নজরুলের রবীন্দ্রপ্রীতি গভীর। সেই সুদূর করাচিতে তিনি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি জোগাড় করেছিলেন। ঘণ্টার পর ঘণ্টা রবীন্দ্রসঙ্গীত গাইতে তাঁর ক্লান্তি ছিল না। বিদগ্ধ মানুষ মুজাফফর আহমেদ বলতেন, নজরুল রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। কোরআন যাদের কণ্ঠস্থ তাদের হাফিজ বলা হয়। নজরুলের প্রথম দিকে দু একটি কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব থাকলেও, যেমন মুক্তি, হেনা, ব্যথার দান ইত্যাদি কবিতায় প্রবল নিজস্বতাও কিন্তু ছিল। পরবর্তীকালে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত খেয়াপাড়ের তরণী এবং বিজলি পত্রিকায় প্রকাশিত নজরুলের বিদ্রোহী প্রকাশের সাথে সাথে তাঁর কবিখ্যাতি আকাশ স্পর্শ করে। একথা বললে ভুল হবে না যে বাংলা সাহিত্যে সম্ভবত নজরুলই প্রথম মুসলমান সাহিত্য স্রষ্টা যিনি নিজের ক্ষেত্রে হিন্দু না ওরা মুসলিম এই প্রশ্নটি নিরস্ত করতে পেরেছিলেন। তিনি একসঙ্গে সমস্ত বাঙালির কবি হয়ে উঠেছিলেন।
1: বীর বল উন্নতম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আড়স ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নতম শির।
2: আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিনদোল আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এ মঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার আমি।

0: কৃষ্ণ চির অধীর, বলবীর আমি চির উন্নত শির।
1: রবীন্দ্রনাথ আর নজরুলের ব্যক্তিগত আর সাংস্কৃতিক সম্পর্কটুকু নির্মাণ করতে গিয়ে অপরিসীম এক আনন্দ ভাবের উদ্ভব হয়। একবার ডক্টর মোহাম্মদ সহিদুল্লাহর সঙ্গে নজরুল শান্তিনিকেতন যাচ্ছিলেন। যাওয়ার পথে ট্রেনে অবিশ্রান্তভাবে গীতাঞ্জলির গান গাইছিলেন। তার গল্প উপন্যাসেও বারবার রবীন্দ্রসঙ্গীতের উল্লেখ আছে। কিন্তু বিস্ময়ের কথা এই যে হাজার রবীন্দ্রসঙ্গীত প্রীতি সত্ত্বেও আমরা দেখব পরবর্তীতে নজরুল যখন নিজের গান রচনায় মনোযোগী হলেন, তখন তাতে কথায় বা সুরে রবীন্দ্রসঙ্গীতের সামান্যতম প্রভাব থাকল না। এক বিশাল গানের সাম্রাজ্য গড়ে তুললেন পরবর্তী বাংলা গানের গতিপথের প্রধান দিক নির্দেশক হয়ে।

0: কোথায় কি ঘটছে সে সম্বন্ধে রবীন্দ্রনাথ খেয়াল রাখতেন। এই প্রবল প্রাণশক্তিময় কবি নজরুল সম্বন্ধে তাঁর কৌতূহল তীব্র হওয়ারই কথা। কিন্তু এই দুই তারকার প্রথম দেখা হল 1920 পুজোর ছুটিতে, যখন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে নজরুল শান্তিনিকেতন এসে পৌঁছলেন। আমাদের অশেষ তৃপ্তি হতো যদি এই সাক্ষাতের কোনো বিস্তারিত বিবরণ থাকত, কিন্তু দুঃখের বিষয় তা নেই, তাই আমাদের অতৃপ্তই থাকতে হবে। তবে মুজাফফর আহমেদের বয়ানে এটুকু জানা যায় যে রবীন্দ্রনাথ নজরুলের উড়নচণ্ডী বাউন্ডুলেপনায় একটা জ্যোতি দিতে চেয়েছিলেন। রবি ঠাকুর তাঁকে শান্তিনিকেতনের ছাত্রদের ব্যায়াম শিক্ষক হতে বলেছিলেন, দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শেখার জন্যও আমন্ত্রণ জানিয়েছিলেন। নজরুল তাঁর কবিতা রবীন্দ্রনাথকে আবৃত্তি করে শুনিয়েছিলেন।
1: বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে, উদাস পথিক ভাবে। ঘরে এসো সন্ধ্যা সবাই ডাকে, নয় তোরে নয় বলে একা তাকে, পথের পথিক পথেই বসে থাকে, জানে না সে কে তাহারে চাবে, উদাস পথিক ভাবে। বনের ছায়া গভীর ভালোবেসে, আধার মাথায় দিগ্বধূদের কেশে, ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে, শৈল মূলে শৈল বালা নাবে, উদাস পথিক ভাবে। বাতি আনে রাতি আনার প্রীতি, বধূর বুকে গোপন সুখের ভীতি, বিজন ঘরে এখন সে গায় গীতি, একলা থাকার গানখানি সে গাবে, উদাস পথিক ভাবে। হঠাৎ তাহার পথের রেখা হারায়, গহন ধাঁধায় আধার বাঁধা কাড়ায়, পথ চাওয়া তার কাঁদে তাড়ায় তাড়ায়, আর কি পূবের পথের দেখা পাবে, উদাস পথিক ভাবে।
2: রবীন্দ্রনাথের সাথে নজরুলের দ্বিতীয় সাক্ষাৎ ঘটে সম্ভবত 1922 সালের জুলাই মাসে। কবি সত্যেন্দ্রনাথ দত্তের প্রয়াণে রামমোহন লাইব্রেরি সভাঘরে একটি শোক সভার আয়োজন করা হয়েছিল। এই সভার সভাপতি রবীন্দ্রনাথ নজরুলকে মঞ্চে ডেকে তাঁর পাশে বসতে অনুরোধ করেন। নজরুলের কবিখ্যাতির বয়স তখন 1 বছরও নয়। এই ঘটনা হজম করা অন্যদের পক্ষে সহজ ছিল না। এর ঠিক 1 মাস পর প্রকাশিত হবে নজরুলের সম্পাদিত সেই বিখ্যাত কিন্তু স্বল্পায়ু ধূমকেতু অর্ধ সাপ্তাহিক পত্রিকা। 1922-এর আগস্ট মাসে ধূমকেতু পত্রিকার জন্য রবীন্দ্রনাথের কাছে আশীর্বাণী চেয়ে পাঠালেন নজরুল। রবীন্দ্রনাথ লিখে পাঠালেন,
0: আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেবে চমক মেরে আছে যারা অর্ধচেতন। এই 8 ছত্রের কবিতাখানি শুধু ধূমকেতু পত্রিকার জন্য লেখা নয়, এই কবিতা নজরুলের নিজস্বতাকে স্বীকৃতি ও সম্মান জানিয়ে রচিত।

0: রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের পরবর্তী সংযোগ সূত্রটি সম্ভবত নজরুলের জীবনের রবীন্দ্রনাথের কাছ থেকে সব থেকে বড় পাওয়া। রবীন্দ্রনাথ তাঁর বসন্ত নাটিকাটি নজরুলকে উৎসর্গ করেন। উৎসর্গ পত্রে লেখা, শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম, স্নেহ ভাজনেশু, তারিখ 10ই ফাল্গুন 1329।
1: এই উৎসর্গের কারণ হিসেবে একটি বড় পটভূমিকার উল্লেখ না করলেই নয়, সেই সময় স্বদেশিকতার পটভূমিতে নজরুলের কবিতার পাশাপাশি ধূমকেতুর সম্পাদকীয় ও অন্যান্য লেখা নজরুলের তীব্র দেশপ্রেমিক সত্তাকে প্রকাশ করেছিল। সাম্রাজ্যবাদ বিরোধী জ্বলন্ত দেশাত্মবোধের প্রকাশে ধূমকেতু পত্রিকাটি যেন নজরুলের নিজস্ব মুখপত্র হয়ে দাঁড়ায়। কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত তার কল্লোল যুগে লেখেন, সপ্তাহান্তে বিকেলবেলা আরও অনেকের সঙ্গে যোগুবাবুর বাজারের মোড়ে দাঁড়িয়ে থাকি, হকার কতক্ষণে ধূমকেতুর বান্ডিল নিয়ে আসে, হুড়োহুড়ি কাড়াকাড়ি পড়ে যায় কাগজের জন্য, কালির বদলে রক্তে ডুবিয়ে লেখা এইসব সম্পাদকীয়।
0: সম্পাদকীয়র পাশাপাশি মুদ্রিত হয় অগ্নিবর্ষী সব কবিতা, যেমন আনন্দময়ীর আগমনে, যাতে বলা হল, আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে ভারত মলডোভা বিজনেস ফোরামে আজ বক্তব্য রাখেন তিনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার কাজ আজ বাদল অধিবেশনের প্রথম দিনে দফায় দফায় ব্যাহত। উভয় সভায় দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত অনুদান তৎস্বরূপের বিষয়ে তদন্তের দায়িত্ব সিটকে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রবল বৃষ্টির পূর্বাভাসের দরুন নিরাপত্তার খাতিরে চারধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলডোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, তার এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন।
1: মলডোভা কি পহলি রাজকীয় যাত্রা হ্যায়, এ হামারে দ্বিপক্ষীয় সম্বন্ধ মে এক ঐতিহাসিক উপলব্ধি হ্যায়, হামারে দোনো দেশো কে বীচ বড়তি মিত্রতা আর আপসি বিশ্বাস কো দর্শাতি হ্যায়। ভারত আর মলডোভা তিন দশক সে মধুর আর মৈত্রীপূর্ণ সম্বন্ধ সাজা করতে আ রহে। ভৌগোলিক রূপ সে দূর হোনে কে বাবজুদ শান্তি, বিকাশ আর অন্তরাষ্ট্রীয় সহযোগ কে প্রতি হামারে সাজা প্রতিবদ্ধতা কে অনুরূপ হামারি সাজেদারি নিরন্তর বড়তি রহে।
0: জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলডোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ভারতীয় সংস্থাগুলি মলডোভার পুনর্নবীকরণ শক্তি প্রকল্পগুলিতে অংশগ্রহণ করতে আগ্রহী। এর মধ্যে রয়েছে সোলার পাওয়ার, ব্যাটারি স্টোরেজ, স্মার্ট গ্রিডস এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন। মলডোভার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান শ্রীমতী মুর্মু। তিনি আজ চিসিনৌতে স্তেফান সেল মারেসিস ফান্ত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির সঙ্গে ভারতের এবং মলডোভার বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মলডোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবন সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহমত হয়েছেন। চিসিনৌতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি মুর্মু মলডোভার সফরকে এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিন দশকের বেশি সময় ধরে দুদেশের মধ্যে উষ্ণ হার্দিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মধ্যে দিয়ে পারস্পরিক বিশ্বাস ও ক্রমবর্ধমান অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে। এর আগে দ্রৌপদী মুর্মুকে চিসিনৌয়ের রাষ্ট্রপতি প্যালেসে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজ বাদল অধিবেশনের প্রথম দিনেও দফায় দফায় ব্যাহত। উভয় সভাই দিনের মতো মুলতবি হয়ে গেছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন বসলে এন ভাস্কর রাও, সুধাংশু শীল সহ সদ্য প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, আধুনিক কাতারের ভিত্তি স্থাপনে তার ভূমিকা অনস্বীকার্য।
2: মহামহিম শেখ আহমদ বিন খলিফা আল থানি নে জুন 1995 সে জুন 2013 তক 18 বর্ষ তক কতর কে আমির কে রূপ মে কার্য কিয়া। উনোনে আধুনিক কতর কি নিউ রাখি। উনোনে ভারত কতর সম্বন্ধো কে সবর্ধন মে ভি মহত্বপূর্ণ ভূমিকা নিভাই।
0: এরপরই অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চালানোর চেষ্টা করলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সহ বিরোধী সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানান। হৈহট্টগোল চলতে থাকায় সভার কাজ বেলা ১২টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এরপরও একই ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। ষষ্ঠবার সভার কাজ বিঘ্নিত হওয়ার পর বিকেল ৩টায় ফের তা শুরু হলে পরিস্থিতি একই থাকায় সভার কাজ দিনের মতো মুলতবি করে দেন প্রিসাইডিং অফিসার। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। পঞ্চমবার মুলতবি হওয়ার পর রাজ্যসভা দুপুর ১২টায় বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নির্ধারিত বিষয়গুলি উত্থাপনের চেষ্টা করলে বিরোধীরা স্লোগান দিতে থাকেন, চলে প্রতিবাদ বিক্ষোভ। হৈহট্টগোলের মধ্যে অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। এর আগে সকাল ১১টায় সভা শুরু হলে বিভিন্ন দলের নবনির্বাচিত সাংসদরা শপথ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী মোদি বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে। চারটে নাগাদ প্রতিবাদকারীরা একটি স্মারকলিপি তার কাছে জমা দেন। ধর্ণা অবস্থান তুলে নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান শ্রী নাড্ডা। অন্যদিকে সংসদ ভবন চত্বরে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বিক্ষোভ চলাকালীন অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে বলে যে খবর সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লি পুলিশ শান্তি শৃঙ্খলা ও সংযম বজায় রাখার জন্য বিক্ষোভকারীদের কাছে আহ্বান জানিয়েছে। এক ভিডিও বার্তায় দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার এবং জনসংযোগ আধিকারিক রাজীব রঞ্জন কোনো রকম হিংসাত্মক কার্যকলাপে জড়িয়ে না পড়তে এবং পুলিশের নির্দেশ মেনে চলার অনুরোধ করেছেন। কোনো রকম গুজব, ভুল বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।
3: All participants are requested to conduct themselves in a peaceful manner, refrain from indulging in any unlawful or violent activities, and comply with the lawful directions issued by police officers or personnel deployed on duty. The public is advised not to believe or circulate rumors, misinformation, or unverified content through any platform. Citizens are requested to rely only on authentic sources of information and extend their cooperation to Delhi police in maintaining peace, harmony, and public order.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ বাংলা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত অনুদান তছরূপের বিষয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল সিটকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই বিষয়টিকে রাজনৈতিক রূপ না দেওয়ার ব্যাপারেও মামলাকারীদের সতর্ক করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের পক্ষের আইনজীবী এফআইআর দায়েরের আগে বিষয়টি খতিয়ে দেখার জন্য যে এসআইটি গঠন করা হয়েছিল তারাই পুলিশের পরিবর্তে এই তছরূপের তদন্ত করতে পারবে কিনা সে বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার মতামত চান। এ মাসের 27 তারিখ মামলার পরবর্তী শুনানি, ওই দিন উত্তরপ্রদেশ সরকার সিটের তদন্তের বিষয়টি জানাবে। শ্রী মেহতা জানান, তদন্ত চলছে, ইতোমধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে যে সিট গঠন করা হয়েছিল তার উদ্দেশ্য ছিল অভিযোগের সত্যতা যাচাই করা। প্রবল বৃষ্টির পূর্বাভাসের দরুন নিরাপত্তার খাতিরে চারধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। উত্তরাখণ্ডে চারধামের বিভিন্ন রুটে ভারী বৃষ্টি এবং ভূমিধসের খবর পাওয়া গেছে। গারওয়ালের কমিশনার আনন্দ স্বরূপ যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দিয়েছেন। রাস্তা পরিষ্কার হলে তবেই ফের যাত্রা শুরুর সংকেত দেওয়া হবে। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিয়ের স্টারমারের পদত্যাগের পর রাজা তৃতীয় চার্লস গ্রেটার ম্যানচেস্টারের প্রাক্তন মেয়র 56 বছর বয়সী বার্নহ্যামকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। এর আগে স্টারমার 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শেষ ভাষণ দেন। সাংবাদিকদের স্টারমার বলেন, পূর্ণ সমর্থন থাকা অ্যান্ডি বার্নহ্যামের হাতে তিনি দায়িত্ব তুলে দিচ্ছেন। স্টারমার বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু আজ নতুন দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহীর অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল মারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী নাইডু বলেন, বিমান পরিবহন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন পন্থা পদ্ধতি নিয়ে তারা আলোচনা করেছেন। সরকার জানিয়েছে, পেট্রোলে ইথানল মিশ্রণের হার 20% বেশি করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যসভায় এক লিখিত জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপি জানান, ইথানল মিশ্রণের হার আরও বাড়ানোর বিষয়ে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বৈজ্ঞানিক ও কারিগরি সমীক্ষা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে ভারত মলডোভা বিজনেস ফোরামে আজ বক্তব্য রাখেন তিনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার কাজ আজ বাদল অধিবেশনের প্রথম দিনেই দফায় দফায় ব্যাহত। খবর শেষ হলো একটু পরেই স্থানীয় সংবাদ।